0: your
1: extreme energy drink.
2: এখন আপনি শুনছেন ভারতবর্ষ 92.8 মেগাহার্টজ।

0: এখন ভড়কা এফএম দিনকে দু বাজল বাইরকে মৌসম মে সতর্ক রহু আর সুরক্ষিত রহু। বাইর কোনো বখত আবি সকেত আছে, তাই প্রতিকার্য কে লেল তৈয়ার রহু।
1: জল তথা মৌসম বিজ্ঞান বিভাগ DHM দ্বারা নেপালকে বিভিন্ন ভাগমে ঔষধসে বেশি বর্ষা হবাক পূর্বানুমান কেল গেল আছে, যেই কারণ বাড় আর কাটানকে জোখিম বড় সকেত আছে।
0: সতর্ক রহিকা আবশ্যক জানকারী প্রাপ্ত করু আর স্থানীয় সূচনা সবকে পালন করু। আহাকে সুরক্ষা অহিকে জানকারী পর নির্ভর আছে।
1: বাড়কে জোখিম ভেলা পর ই উপায় সব আপনাওয়াল যাও।
0: জল তথা মৌসম বিজ্ঞান বিভাগ, ওয়াডা কার্যালয়, স্থানীয় সরকার তথা বিপদ জোখিম ন্যূনীকরণ সম্বন্ধী জিম্মেবার ব্যক্তি সব প্রাপ্ত বাড় সম্বন্ধী জানকারী আর চেতাবনীকে ধ্যানপূর্বক শুনু আ তহি অনুসার উপযুক্ত নির্ণয় লিয়।
1: নজদিক রহল নদী খোলামে পানিক বহাবকে নিয়মিত রূপমে অনুগমন করু। নদী কিনার বা বাড় প্রভাবিত ক্ষেত্রে বসবাস কর রহল ছি তো সুরক্ষিত আশ্রয় স্থল বা উঁচগর স্থানমে রহু আ সুরক্ষিত রূপসে নিকলেবলা রাস্তা বাট খোঁজু।
0: সূচনা দ্বারা চেতাবনী জারি ভেল তো দের নাই কো তুরন্ত সুরক্ষিত স্থানমে যেবাক লেল তৈয়ার রহু।
1: অতি আবশ্যক সামান জেনা কি টর্চ লাইট, মোবাইল ফোন, চার্জার, দবাই, সুখা খাইবালা সামান, সফা পিবাবালা পানি, নগদ রুপয়া, নাগরিকতা, পাসপোর্ট লগাইত অন্য প্রমাণপত্র সব ঝটপট ঝোলামে তৈয়ারি অবস্থামে রাখু। ঝটপট ঝোলাকে ঘর ভিতর জলদি পৌঁছাবলা আ তুরন্ত ল যা সকাইবলা স্থানমে রাখু।
0: অপন সম্পত্তিকে সুরক্ষা করু, সম্ভব আছে তো বহুমূল্য সামান আর চোপায়াকে উচ্চগর স্থানমে ল যাও।
1: দোসরকে মদত করু, বাল বালিকা, জ্যেষ্ঠ নাগরিক তথা অপাঙ্গতা ভেল ব্যক্তি সবকে আবশ্যক সহযোগ করু। গর্ভবতী, সুতকেরি আর স্তনপান করা রহল মাইকে লেল সুরক্ষিত বাসকে ব্যবস্থা করু। ও সবকে লেল সকভর অলগে আর সুরক্ষিত চর্পিকে প্রবন্ধ করু।
0: বিপদকে বাদ হোয়াওয়ালা সর্পদংশ তথা পানিজন্য সংক্রামক রোগকে জোখিম রহলাসঁ সচেত রহু। ই সূচনা পরিবার, পড়োশী আর জনসমুদায়মে জানকারী করাও।
1: বাড় দরওয়াজা তক আবি যা, এসে পহিনেইয়ে তৈয়ার রহু আ আইয়েসঁ সতর্ক ভ যাও।
0: ই সন্দেশ আন্তর্রাষ্ট্রীয় একীকৃত পর্বতীয় বিকাশ কেন্দ্র ইসি মোড অন্তর্গত কে হাইগ্রিড পরিযোজনা দ্বারা অস্ট্রেলিয়ান সরকার আর সবল নেপাল কে সহযোগ মে প্রসারণ কেল গেল আছে।
2: চেতাবনী শুনু, তুরন্ত নির্ণয় লিয়া, অসুরক্ষিত রহু।
3: এনসেল প্যাক কিন্নু ভায়তা, সর্থরু লাগু হুনেছন। এনসেল নেপালকে লাগি।